বিছড়কো বেলাই মা, বিছড়কো বেলাই মা, ঝংঝঙে বগনে খরে কোলাম, আব তো ছোড়া কুদনে বোলাম, দিন ভরি খেলদ মলাই নেই ভুল, সাত পরে পছি আমার।

0: বিচর্ক বেলাইমা, বিচর্ক বেলাইমা। সাক্ষী
1: তিন তারা তিন তীর ছড়কে না হে রাম তীর নর মায়ালু। তিন তারা তিন তীর

বিচর কবে লই মা, বিচর কবে লই মা, ঝংঝঙে বগনে খরে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরে খেল মলাই নেই ভুল, সাত পরে পছি আমার লাইফ।